আচ্ছা জি বিলকুল, ওরবি যা সন্ধ্যা আমিন উল ফাত পাবসে দাগা সন্ধ্যা দাদা ওরবি কেন আদে টুলে মুসাফির পনু বানে চি দে চা মানে দি মুসাফির اخبل کلینا مسافر دی بل زین کی مسافر دی گنا اے چول مسافر پنو مدے کیا اخبل ملک کے مسافر دی یا دین الہ واد ملک نہ باہر تا مسافر دی دا ٹھولے مسافر پنو مدے

আচ্ছা জি, বেছি তারিক ভাই, তো ইয়াই চে সোক খোব কাম কি বিয়া বাগা জার বুড়া কি জি। না না, দেখো মিনা দিগরি মতলব খুব চে ডের কি সড়ে কেন বিয়া বুড়া কি জি জা ও খুব কাম হনা দি গল বচার তকরিবন মিনিমাম চুকম দি কেন আগা 8 ঘন্টে খুব চুকম দা বচার রে ম্যাক্সিমাম তো সে মতলব 9-10 আসে গলে জি ও ডের হন্দে বচার জকে জি বসড়াই বিয়াই কেন দা বেলি শুবি দি জি মতলব দে সারা সড়াই বুড়া কি জি কাম খুব সারা না জিউত খুব সারা ভাই তো তো পতা শতা খফসা ডের লজ খুব কি মিজো সাবাত তা লড়বি দুই ডের ন ওয়াক্ত খুব বলে কি দল ওস জো ইয়াই চে খুব জবা